ভারত ইমাগি জয় তাবিখ্রে খুদলগেনি সুবদা পুখ্রম্বম চন্দ্রকুমার সকপা লেবাংনিং বিসাই সেরিং বইনাম চন্দ্রমনি মথংদামু লাইজারে ওয়াংউ আর্টিস্ট অ্যাসোসিয়েশন কি সেসকপসিং সকপা লেবাংনিং বিসাই সেরিং বলংজম টোমবি সিং পংলফম লমদম ইমা ভারত কি আসুনা সেহু বিসাইনি

0: khuchina bire
1: rani na hadak phangri bi se women's weaving category da ni nupi na phi cha lon sa ga mari leina bata aduga phangbi rakli ba sina safi lan phi heba muga gi inafi si da ni mayam sina amuka hena mamuta na khangna bagi da muta safi lan phi hari ba ko gi muga gi inafi se masi kari karam ba makhal gi phi no heba do rani gi mai de gi koi khangse ke
0: safi lan phi heba phi ji tha in da gi mamang ai da gi ning chou pa ling ai da gi leiram ba mayek ama wai ba lan songna ba chatiba ke no sing chi lak pa matam da lan ngam ba matam da su choi choi da na pi da ba yad ra ba phi amani hai da na ja guru sing na tak ti re ning thau si pa le matam da san mi la mi hai na su thol le ba phi ji ma ming se adu ga maye ade gi ma son hai ra ga di chagon yau ga ni chamu yau ga ni ade gi nga numi tha thawan mi sak si gi ke no si da tha ba ne ba phi ji de
1: masi lamdam se gi puwari itihas ka mari le ne ba adu ga makal gi phi amani he na rani na thambiri ada rani masi gi phi ji hauji hauji ti ma gi season na pam se ka dai da karma ma pam da ga de season na
0: adum phi ji de maye koi na lai ram ma ba ni na koi na maye ma son ji phajana ba ma ong da color setting hapsal laga season hai hai tare ko ye logong ba oi ro de gi function na ma gi saru ga ba da sari che to ro kari wa ro dum season hai hai tare nupa da su season nai nupi na su season nai nupa da na ko gi leng yan da pen embroidery to ro ga lo le hai tare leng yan noi na adu ga nupi gi na ko gi su gi inari ba rani in a piece das minus ha ra ga ad mak tham de
1: rani si ho ji ti yam na miyam na khangnaraba shalonsa da yamna thawai yoba maiwusam biyo yamani haina mayamna loina ba khangnarabani masigi mamang da kari kari award phangba haitare mayamna sat khangbi bagi adugumna ba kari kari kadi phang khiblai re
0: khangak khiba achievement ji 22 23 da state award phangbani aduga thoning da ba thokdok ji thokibadagi award ji gi kha chinda gara haitare lok thok pase
2: ইরমদমগি লেপাকলে হাউদগি সেঙ্গুত সাকতুনা খুনাইগি চখুত খংথাংগিদমক সায়েন্স এন্ড হিউম্যানিটিগি লমদা মালিয়মগি থাকত ফিদা কল্লিবা পায়োনিয়ারিং মরিদা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কুসিনবগিদমক রিসার্চ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি RIST রিসনা মিয়ুই মরিগি মিংলক থোখ্রে চলিবসেহি আসিগি অক্টোবর গি তাং মরিদা ইয়েনথোকদবা মানা আসিগিদমক খংগলব মিয়ুই সিং আদুদি কেমিক্যাল সায়েন্সটা রিটায়ার প্রফেসর মোরাংথিম ধনেশ্বর সিং ফিজিক্যাল সায়েন্সটা রিটায়ার প্রফেসর থিয়াম জেকেন্দ্র সিং লাইফ সায়েন্সটা রিটায়ার প্রফেসর ওয়াইখোম বিশ্বনাথ আমি মেডিকেল সায়েন্সটা ডক্টর থাংজম ডবলি সিং খনগলব সিং লগতগি কেমিক্যাল সায়েন্স কি রিটায়ার প্রফেসর মোরাংথিম ধনেশ্বর সিং মেডিকেল সায়েন্স দা ডক্টর থাংজম ডবলি সিং
3: পেথোলজি হাইব ডিসিপ্লিন সি অনাবগি লায়ং লেপা ডায়াগনোসিস তোবদা চোবসরুগি আবা দুগুমবা স্পেশালিটি নি পিজি লয়ার গ ইউম দ থলক লাগা দমখরা থবক ফংদন লাইকি চোগলিসিয়াম চাম্পন মারফুম দয়গি নভেম্বর গি তারিখ মা পন্দা ইয়াম দ পিকনা ক্লিনিক্যাল ল্যাবরেটরি মা ইমফাল দ হুজাকি মা মিংনা ববিনা ক্লিনিক্যাল ল্যাবরেটরি নি মতম দ দম পুং পাবা পেথোলজিস্ট না চলাইবা লেপ আমা ত ইমফাল দ লেরম দে তাপ না তম না চাউক লাগতু না নাসি দি নোটিস কি খয়দি কি চাউবা ꯗꯥꯏꯒꯅꯣꯁꯇꯤꯛ ꯂꯦꯕ ꯑꯃ ꯑꯣꯏꯗꯨꯅ ꯂꯝꯗꯝꯁꯤꯒꯤ ꯑꯅꯥ ꯂꯥꯏꯌꯦꯡꯕꯗ ꯑꯆꯧꯕ ꯁꯔꯨꯛ ꯌꯥꯖꯔꯤ꯫ ꯉꯁꯤꯗꯤ ꯆꯍꯤ ꯅꯤꯐꯨꯍꯨꯝꯗꯣꯏ ꯃꯄꯨꯡ ꯐꯥꯔꯦ ꯃꯤꯌꯥꯝꯒꯤ ꯁꯦꯕꯥ ꯇꯧꯖꯔꯛꯄ꯫ ꯁꯣꯛ 2020 ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯑꯍꯥꯟ ꯍꯥꯟꯕ ꯀꯦꯟꯁꯔ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜꯁꯨ ꯂꯤꯡꯈꯠꯇꯨꯅ ꯀꯦꯟꯁꯔ ꯂꯥꯏꯌꯦꯡꯕꯗ ꯑꯅꯥꯕꯁꯤꯡꯗ ꯁꯥꯔꯚꯤꯁ ꯄꯤꯖꯔꯤ꯫ ꯏꯀꯨꯏ ꯀꯨꯏꯗꯅ ꯆꯍꯤ ꯑꯅꯤꯒꯤ ꯃꯃꯥꯡꯗ ꯕꯕꯤꯅꯥ ꯃꯜꯇꯤ ꯁ꯭ꯄꯦꯁꯦꯜꯇꯤ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜꯁꯨ ꯍꯧꯖꯔꯦ ꯑꯃꯁꯨꯡ ꯑꯅꯥꯕ ꯃꯈꯜ ꯃꯈꯥ ꯀꯌꯥꯒꯤ ꯂꯥꯏꯌꯦꯡꯕꯗꯁꯨ ꯑꯆꯧꯕ ꯊꯧꯗꯥꯡ ꯂꯧꯖꯔꯤ꯫ ꯑꯩꯍꯥꯛꯅ ꯔꯤꯝꯁꯇ ꯇꯤꯆꯤꯡ ꯐꯦꯀꯜꯇꯤ ꯑꯣꯏꯅ ꯐꯨꯜ ꯇꯥꯏꯝ ꯄ꯭ꯔꯦꯛꯇꯤꯁ ꯇꯧꯗ꯭ꯔꯤꯉꯩꯗ ꯆꯍꯤ ꯇꯔꯥꯃꯥꯊꯣꯏꯔꯣꯝ ꯂꯩꯖꯔꯝꯕꯅꯤ꯫ ꯑꯗꯨꯒ ꯀꯣꯟꯅ ꯀꯣꯟꯇ꯭ꯔꯦꯛ ꯕꯦꯁꯤꯁꯇ

0: reception at various locations. Accompanied by colorful processions, at 7 a.m., floral tribute were paid to the matrons across several government and private institutions and offices, as well as at Gandhi Ghat and the foot of the Gandhi statue in Agartala. The Honorable Governor of Tripura, Sri Indrasena Reddy Nallu, laid a floral wreath at the matrons memorial at Gandhi Ghat and addressed the gathering.
1: 80th Independence Day के संदर्भ में त्रिपुरा वासी सब लोगों को शुभकामनाएं देता हूँ। भारत अभी विश्व में एक यंगेस्ट देश है और सबसे बड़ा गणतंत्र देश, डेमोक्रेटिक देश है और सबसे ज़्यादा यूथ पावर है सो देश है, तो यही यूथ अगले 2047 तक विश्व में एक सबसे बड़ा इकोनॉमिक इसमें और बाकी के इसमें भी आगे जाने के लिए बहुत होप है। उस दिशा में लेके जाने के लिए जो मोदी जी आह्वान दिए हैं विकसित भारत 2047 के लिए, उस दिशा में काम करके अपन आगे लेके जाएंगे, ये विश्वास के साथ फिर एक बार त्रिपुरा वासियों को 80 इंडिपेंडेंस के संदर्भ में शुभकामनाएं।
0: The main event took place at the local Assam Rifles ground, where the Honorable Chief Minister Dr. Manik Saha unfurled the national flag and addressed the distinguished guest and the general public.
2: Priyo Tripurabasi, Namaskar, Kulumkha. আশিতম স্বাধীন দিবসে এই পূর্ণ লগ্নে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই গৌরবময় দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ এবং রাষ্ট্র নির্মাতাদের, যাদের অসীম ত্যাগ ও আত্মবলিদানের বিনিময়ে আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছে। এই বিশেষ দিনটি আমাদের যৌথ সংগ্রাম, জাতীয় ঐক্য এবং বিকশিত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার এক অভিন্ন স্বপ্ন এবং আকাঙ্ক্ষার প্রতীক। স্বাধীনতার পর বিশেষ করে গত 12 বছরে আমাদের দেশে আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। $4 trillion বেশি জিডিপি নিয়ে আজকে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি সময় ধরে সফলভাবে দেশের নেতৃত্ব দিয়ে চলেছেন। বিগত 12 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বলিষ্ঠ নেতৃত্বে আমাদের দেশ সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস এই মূল মন্ত্রকে পাথেয় করে এক নতুন অ্যাসপিরেশনাল ইন্ডিয়া হিসাবে গড়ে উঠেছে।
0: অ্যাডিশনালি হি inspect the parade and conferred the President's Polish Medal to police officers for their outstanding contribution.
3: President's Medal for Distinguished Service, Republic Day 2025, Sri G.S. Rao, IPS, DGP Tripura, Sri Rao.
0: This was a capsule from Akashvani Agartala on the celebration of the 80th Independence Day in Agartala.
4: The northeastern region of India proudly celebrated the 80th Independence Day with fervor and enthusiasm. Well, listeners, that's all we have for you in a composite radio report compiled and presented by Akash Vani. Northeastern Service Shillong showcased the celebrations held at various state capitals. Narrated by Adasimai's Aim, assisted by Del PGK Dunai. The report is produced by Laishram Ching Sang Lakpa.

তাবিরে রসায়াই ফোকাস কে রেডিও লীলা ওজা মনো হাইডবলীলা সিগে আহান বিসরো আকাশ বাহিনী পাল হাউজে আসিম অমরজিৎ সাকপা বিমান শর্মা সাথে আবার সেরিং বা লেপাং বেসে মা কুদল তামজরে।